হয়ে সকো কেনে এসা যোজনা মঞ্চ দেখে ভি তুসে আবেদন অনলাইন ভি করি সকায় কেনে এতা কঠে তুসারা যেড়া যো দেখে ভি আবেদন করনা চাইদা তিনারা যেড়া যেড়া খসরা নম্বর খেতনি কেনে ব্যাংক খাতা হর আধার কার্ড কেনে যেড়ি ফোটো কপি এতারি হি জোসে জরুরত জোসে হুয়াই হর আজকাল তো মহারাজ দেখা ভি যেড়া সব জানে কি ভি অনলাইন জমানা তা তুসে অনলাইন ভি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পোর্টাল মঞ্চ জোসে এতা জো ভরি সকায় তা দেখা মহারাজ কি ভি যেড়ি ভি ইহো যোজনা জোসে চলাইরি মানুয়ারি সুলিয়তা কঠে তাকি দেখে ভি মানুয়া জো কেসি প্রকারারি কই ভি জোসে কদে কই পরেশানি হতা মতলব তা এতা কঠে ইহো জোসে যেড়ি যোজনা চলাইরি তা এতারা জোসে মানুয়া জো ফায়দা জোসে জরুর লেনা চাইয়ে তা মহারাজ এতা থোড়ি জি গলবাত হুই গি এবে জানতে জানতে এক বাঁকা জয়া লোকগীত তুসা জো হোর শোনানা লারা তা শোনা তুসে লোকগীত।